স্বপ্ন শ্রী বাহে গুরু সাহেব জি সোরঠ কল্যাণ সহজ ধন প্রভ কে চরণ নিহারিয়া রাখনহার রাখিও বারিক সৎগুর তাপ উতা